অকিয়ের সাজেলা তেনা শক্তিয়া বব্বাজু পছমিন্দন উজলহাতনা অহো জসরাতনে